আপিনার আফসা যে আপিনার রচিও নাও দই কুদরত সাজিয়ে কর আসিন তো চাও দাতা কর্তা আপ তু তোস দেবে করে পসাও তু জানো সব সে দেলা সে জিন্দ কমাও কর আসিন তো চাও।